আজি খোজা দ্বারা আমি ফুফাচ্ছা নুগু খেয়ে মাংলাই নইলু বারে বারি সুয়ায় আজি খোজা খেয়ে মমিট নেকে ফলে ইচ্ছে সুঞ্চু আলাজি নুই নালু বারে বারি